0: অবস্থা হচ্ছে না বা আমার কি অনেক অসুবিধা হ্যাঁ অন্য জায়গায় কোন সমস্যা হ্যাঁ এটা অবস্থা যদি অবস্থা হ্যাঁ এই নদী কন্ট্রোল হওয়া বা ও শিক্ষা দিয়ে এটা মাল কাম কমার এই যে খামুরে তোর কম আছে এত খামি ফেলি তো মিস্টার এই সে তার সচিব আমার তো খামি যায় খাই না খাই সে তুই মানে হু মানে করো আগে আগে খাই যে এই নেলা ইয়েন সে সে সে সে সে বল ফির আস এই মিশন মেন্টর তার বড় খামা সমস্যা এই যে দাগো কেন সরকার ওসা খামি যায় খাই না খাই সে তুই কাম হু মানে হু আগে তুই খাই না এই নেলা ইয়েন সে সে বল
1: Kaisa mismedag.
2: Toko ba ra ke ngaba. Kai medang mat.
1: Medag.
2: Toko ba ra ke ne ba. Tsanda be aba huko tsa ga. Oda ke to koro aus anida to koro. Ti tunga kain ka ha gongu che si gugoro mi
1: ebuke
2: ome elbo chi ome